ফুলায় হামাকাশরম এ আমলকি রেবি ওঠারেগ্গে বারুদং হুরি আমলে খামগা বিয়েস হিলেগ্গে তেরে গা বিয়েস নুয়াত উডুতাকু গা বিয়েস নুয়াত বিমগে তেরে গা বিয়েস কয়ামে দুয়াহ আল্লাহ এ আমলে গিন্নবানতে হামাকাশরম আল্লাহ ও গা বন্থকম বড় মোড় দেনবড়গেম বা রসকলাঙ্গে।

আদি হেয় কান্তকং অমর কুরাশ আদি নুবায় কান্ত নাহি কুরাশ তিবায় জেহে মুসিবত কে কুরাশ হামাকাশবরং একম বনি আজম খান্ড আলঞ্জেহে খান্ত থৌগে তেরেন্নে।

এওরঙ্গে বেরি রসকলাঙ্গে হাজরত বীরুয়েদি খামাই উম্মিদায়কু দোয়া করা হাল এওরঙ্গে আরি কাশিত রে আলুখং খুরমট্টকা থাম্মতি তকা ফেবে আদি থিমন রসকলাঙ্গে এওরেন্ন দেব্বি থাকতিং এওরেং হেদ করেতে।

থানা কি নারাখে এউরিং এথানুন নুকুন্নং উলফি কুম্মে ফাহরক এথানং এউরিং আমরা ইয়াদা কুরবানতে আদি এউরিন্নং ইংগেবেনতে তিয়াবা মিহুন দগুকং উলুনু নারাকাগে আযাবগে রাহা তিয়াবা মিহুন লিবগান্নাশে।

আদি হামাকাশে বারং তিমান রাসকালাঙ্গে এম্মে বড় আজাব এবাহি নারকাগে আজাব ফিয়েবা লুই আজাব এবাহি দুনিয়া মাতিগে আজাব এউরেন রাহ দাকওয়া হসিমে এই এউরেন ইমাঙ্কমা রুজু আবুমাটাকে।

এই থেদুয়েরেঙ্গে কিবাই এবে খালঙ্গে থেদুয়ের খামামেদ সোয়াল করবু মাঠাকে আদি কা ফেরুন্নাটাকা বেন দেন আজাব এখলাঙ্গে থাইয়ার করব্বা ফাবে।

0: وعد الله حقا ومن أصدق من الله قيلا
1: එමනකො නජුදා කියවන් දියරුගේ දෙම්මක සුකුම් වෙගෙන් වා නූනා තන්වීනුගේ කවායතකේ ෆාහග වෙගෙන් දිය ඒගතුන් ෆාහග කරුණ බෑ කන්තකි ඉඛෆා අදා කුරුමා ඉස්හාර කුරු ޒහදා බුණ දීබල ඉඛෆා කුරා ඉරුගේ ගෙන්ගුලෙන් ජෙහ උසූල්තා කි කොබා
2: ඉදගම් කුරුමා ඉස්හාර කුරුමා දෙමෙදුන් අදා කුරු
1: ෆුරිහම කොල්ලන් එවස් කුජක බෙන්ගෙත දෝ
3: කොන්න යායකු අදා
1: කුරු සුකුම් වෙගෙන් වා නූන නුවත තන්වීන ෆහතන් ইখফা গকরিং আসসে কাম গওয়ানামা ইদগাম কুরমা ইজহার কুরমা দেমেদু গুন্না কোগেন কিউ এহনামস গুন্না কোগেন কিয়া এরুগা একিগা নুনেগে তাসতিদ মিমা এবা ওয়ারা গুন্নাই নুয়ানে নিগে বিসনান জিহে কামাকি নুনুগা মখরাজা আডো গেনদিউ এহেমেজি কাম গওয়ানামা ফাহাতুগা অন্না আকুরু এমমে ফুরাতামা আদায়ন কুরেবেনে দেমমে নাজদা কিয়ম দিয়ারুগা একাম ফাহা কুরেবেজি মিসালাকা

0: ইসলামী ফিকুহুগে মিহফতাগে প্রোগ্রাম লিবুন মালুমাতগে আদিগা দিরিউলুমগা ইসলামী উসুলতাকা সামাল কান্দিনমাশা তোহারতগে কঙ্কমা ইসকান্দিনমা বেনুওয়ানে মালুমাত লিবিগেন্দিয়াকামা উম্মিদ কুরা দিবে রাজ্যে গাডং ইসলামী ফিকুহা গুড়ে মালুমাত ফোর কদ্দিনমা মুলিং আলাফেশি সিলসিলা ইসলামী ফিকুহুগে মিয়ানা হফতাগে প্রোগ্রামগা বালালানি নাজিস্তাকেতিগে মাচ্চা মিয়াদগে প্রোগ্রামগা মালুমাত দেবি ডক্টর আহমদ জিয়াদ বাকির আদি আল উস্তাদ আহমদ মামুন আব্দুল আজিজ প্রোগ্রাম উফাদ্দা মিহু শেড়ি আরগন মারিয়াম সাইদ পাজাবের বাগুত করখান এদে আসসালামু আলাইকুম
1: ইসলামী ফিকহ
2: আডওয়াসাউন্ডিয়া গিন্দমানি ফিয়া বেফুলুং কে দীনি মুর্শিদ
3: দীনু গে আডু দীনু গে

0: మీ దీనుగాడు.
1: মুস্কুড়িবুম গে খুরিং জুয়াং খাম গে ফায়দা হেও গতুগা লিবিগান নাশ.
2: আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসানা হেদ্দেও মফহু এনা দেমাগাক মাগু দেখকেবি আদি এ দেমাগুং এনা বেনুম মাগেন ইখতিয়ার কুরমা বুদ্ধিগে নিয়ামে দেবি আদি সুয়ারুগেয়া নারক হাদ্দাওয়া সুয়ারুগে ওয়ান্ত বেরিন্ন হুরি দারুমিয়া সাওয়াব বায়ান কো দেবি হামে হিমমে নারক ওয়ান্ত বেরিন্ন হুরি বেনা আযাব গে ওয়াহাক বিস বায়ান কো দেবি ইসলাম কামা কাফির কামা হুরি তাফাত বিস বায়ান কুরবি আদি কমে মখলুকক কুরা আমল তক ফারে বেরিবুমা আমল তলিউবুমা কমে মিহক দে মালায়েকাতক কানেড়ুফি এই এনাগে আমল তগে হিসাবং এনা জিম্মা ওয়ানজে হেরে দুহুকা হেকি বাস গায়েম কুরেবুমাশে ইফাতুগা নুলিউবা এভেস কামে দুনু কুরে ভেনকান আলগুন মেন দান্নঞ্জে হে আলগুন মেন নাকি এঙ্গি গেননা নিয়েঙ্গি আপাতুস ফাফাতাকান আরাগানে ফাতি বে বাইকিমুই এহেন কামু আল্লাহকে দরবারা মাহশারগে মায়দানান হাজির কুরেবেনি দুহা বিরুয়েতিবে তিমাগে নাফসু হিসাব কল্লা কুমমে দুহা কুস বাগুত কোলেন হুসকুরেন.

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাজে কি এ নামাজ গোয়ালেবে থানুগা এ নামাজ আদা করুম বরম মুহিম আলকাম নামাজ ফর নামাজে জামাআতুগা করেবেগিন দিউমকি এই মুমিন তাকুন নটকা হেওকম বড়বেগেম ওয়াকামে ফিরহেম বেফুন নটকা ওয়াজিব করেবেগেম ওয়া ফরদে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিদাড়ওয়ানি তেবামিহুম মাদামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমে গতুগা বদল করং এদেকম ওয়ানামা মি ফরুল ফাস নামাদান এ নামাদু তক গোয়ালেবে তানুগা এবহি মিসকিতুগা আদা কুরমা রাক্কাতিরে ওয়াশ তেবামিহুগে নবিয়াগে সুন্নতে কি এইয়ে তেবামিহুগে নবিয়ায় সুননুল হুদা তেদুমাওগে সুন্নে দেবভিগেম ওয়ে নামাদু হিমেনি মি তেদুমাওগে সুন্নতুগে তেরেগে نبی صلی اللہ علیہ وسلم گنس تے وا فا وا گتا مسکیت گا اے اڑکن ادا کرا ہشکم جبا می ہوں منافق فدان نوتا خلاف فا وا می فدان گے گا می نماز کرا کما وانما تیبا می ہوں ایونی تیبا می ہوں گے نبی یا گے امر فل اکلے فانو گے ہدایت اکلے فانو گے سنت خلاف فے تیبامیہم اکلے اگفانو گے سنتا خلاف وجکم اوانما تیبامیہم مغفر دیجے کھنڈ اللگیں ہوری منافق کو منوئی فرور نمادو گے جماعتا حاضر نوے نہن نانتے می صحابی بے کلوں گے بسنو فرو اے بے کلوں نم میں نبی صلی اللہ علیہ وسلم دس قد دووا تربیت قربوا فاوا گوی اہن کموں اے بے کلوں نم بسنو وڈا گرنوانی فرور نماد کا گوالے وے ہندو اے نماد ادا کرو مٹکا ए गोवालेवे मिस्कितेगे जमाअत वडागिन ए जमाअतेगा एनामादो अदानु कुरमकी एई मुनाफिकुमगे सिफा एमिहे किबागा होरिकमुगे हेक्के गुतु एहेकमु सहाबी बेकनुगे तेरेन अगुनमेन्ना फिनिफेन नुए एबेकनु फरु नमादुगे जमाअत फस्वेति बवातीबे एहेमवेगे एकले एकफानु वहाकोन निम्मवालुमु विदाळवनी मीहेकु फिरुकिफावेस نوات دمی ہے گی اطلف کروی گم و حالو گاویس فرو نمادو گے جماعتاں اون ہوتے وآخر دعوانا الحمدللہ رب العالمین والسلام علیکم ورحمت اللہ وبرکاتہ